0: บัดบุกกะเวบัดพีก้มกะรสิบกะบัดสุกผา
1: พีเต็บกะเอ๋อมดันกามีกีกดกิสลาฮักกันเอกจึงวันจงโ
2: อเดลาดังอัมดอนให้ยิงปาน
0: วัดคุสไลลาดังกะยิงจงพีกะคังตะละอีบีเอลโออินบุกยากะฟอร์มฮับบุกกะจึงคังจงพีอินวันขมีฮัดดูไลเซียนบัดวันลุมยากาพี่ละบัญชุพวนรูบัดอี
2: อเดกะตาเดกะบัดสุกผาเปลี่ยนก้มนองอันนี้กันดูนี่โยจิงเต็บสังจงอี
0: พวนเฮาอุนัมบายารับอยากกินน้องแทบโวตอีเวคันไดซันนวดบอมดันกัมซิลดาวน์โหลดยากะ Voter Helpline App และนี่เป็ดออนไลน์หากะ voters.eci.gov.in พิลารูบันเป็ดนากะ www.ceomegalaya.nic.in
1: กะจิงคังจงพีกะสุรจงพีกะโวตจงพีวัดดูยากะลาวลัมชะพีดาว Chief Electoral Officer Meghalaya
3: te perlok ngene peteng pat ya kene ke program text your request ke bawan shipi na ka akashwani fm jong pi sedang ngene ke request bang pentem jing wai tarzan boy da ki baltimora bang kwa man pen sngap ya i ba do wa bhai lok bat kum jo ya ki bas sngap bat kum jo ya ki bi sim menta ha kene ke request ya kene ke request la kwa man pen sngap sngobha da i ba na lao so tun te ba na lao so tun na kamenta i badu wa bagita ki bhailok jong phi mo kajing ruwa jong ki Baltimore ka jing ruwa ka bakerteng Dozen Boys kubla isi buon yag request ka jong phi ka ba phi pa siang imta ka step mo hi RJ pentem jing ruwa kena rit basmat basting bam syana kulai pen sengap ya baro kani ka wan na imaya te nga kwa ban ong imaya bakatu ka di ka jing ruwa jong iba Alexander Mauro jurai sutenat bahamo jurai bela rim dari kebadang somsit aduk mentan di yuk sengap khamtam di yuk ruai ru artar-artar kajing ruai ke kerteng kapur syong school mo maya kubli shibun ya ke request ke jong pi ru hi sweet RJ I'm Anita Ashok from Chennai please play for me Wonderwall by Oasis or Someday by Michael Learns to Rock and I want to dedicate this to Ramona Glotilda, Maya, Baba, Thomas, and Marvin, Rishibone, Jojo. Thanks. Well, thank you so much, Anita, for being a keen listener all the way from Chennai, right? And for you today, I'm going to play a Michael Learns to Rock track titled Someday. We do have Wonderwall, but it's a cover, okay? So I don't want to play you the cover. I want to play you the original one. So that's why we are going to play for you Someday by Michael Learns to Rock. Thank you so much for your request. Second away, hello RJ Krau. Eh, kasingi bakmen ye pi. Sobha pentem no yang ada ke jing ruai penar ke bakerteng. Chaiwan ke hok warim. Ngan pen sengap sobha ye pi. Bade baro ki staff, ki RJ, ye Jojo, JB, Nathan, Pius, Rengkat, Seliang, Barit Rani, Bakna, Naum Kensir, Bakhep, Rangsau, Skem Makdo Suba Baye Itlang Anita Ashok Do Alicia Bashida Glotilda Kong Nap Kong Mukim Lista Sia Badia Baro Kani Kawan Ni Kong Di Susngi Namadan Reting Lom Jing Suk Block A Kuble Shibon Ye Pi Kong Di Susngi Kajing Ruwa Jung Baram Suciang Chaiwan Kahok Warim Nakabanta Jung Ki Perlok Jung Piru Kum Jo Te Parlok tu ni sengap ikini kiji ruai. Kawai dan kawai kan maru. Kani kari ke program. Text your request. Bon shpi. Naka Akashwani FM Jongpi. And yes my friends, you can send in your request to the number 9485102311. Because this is the show coming your way from Akashwani FM Jongpi.

পলব নসাবি হবর খেন আকাশবাণী শিলং ইভাই বড় প্রোগ্রাম ইজি ড্রাইভ দ্য টাইম রিজ 6:15 পি এম বাই দ্য স্টুডিও ক্লক ফ্রেন্ডস দিস ইস আকাশবাণী এফ এম জংপুই ব্রডকাস্টিং অন এফ এম 103.6 মেগাহার্টজ অ্যান্ড লাইভ স্ট্রিমিং নিউজ অন এয়ার অ্যাপ।